0: I excited my Sheila. Our husband excited us. Mani ite kushi asil wa ay kushi no Sheila mai door ta Sheila mani montu azin digi hundin lo endin lo hori. Jitten tu wa dulo murgo berata yata hanu yata. Oyoro timaj wa ade shaguru sayi. Sayi oro fuwa berata nan huwa veri ba ade. Ay kushi no Sheila. আর পোয়া নর্গ বেশি শুরু আসিল তো আই পোয়া যেভাবে এই বারে যতন করি বলা চাইতাম তো আইবে ওয়েশন করে বলা চাইলাম আর জামাই এনে নগরে আরে বেশি মারদর করছি আর জামাই চাল আমি বেশি বেশি পয়েন্ট নিয়ে আইব আই যেমন লোয়ের সির ইদিটা মারা হসপিটাল আসিলাম আর জামাই মাঝে দিয়ে আনাল্লা বলে হসপিটাল ভর্তি করাই হসপিটাল তো আইবা দে আর উনি কে মদন নগরে
1: छोटी उम्र की शादियों के लिए सिंध में 2013 का कानून मौजूद है उसके मुताबिक कोई भी लड़का या लड़की बच्चा या बच्ची जो कि 18 साल से कम उम्र के हैं उनकी शादी करना गैर कानूनी है लैकिंग है वो ये है कि मालूमात नहीं है और हमारा एक बहुत खूबसूरत सा स्लोगन है इसके साथ ही वुमेन प्रोटेक्शन सेंटर के साथ ही रिपोर्ट वायलेंस रिड्यूस वायलेंस तो हम ये कोशिश करते थे कि बच्चे अपने लिए खुद आवाज उठाएं अगर किसी की सहेली की शादी हो रही है तो सहेली जाके उसको रोके कि ये छोटी उम्र की शादी है अगर बहन की शादी हो रही है तो भाई खड़ा हो जाए कि ये छोटी उम्र की शादी है
0: আই আর জিনিন মানুষগুলোর হাঙ্গুরি সেলাই নম্বরে আর কমিউনিটিলা হিনোর আয় হামেশা হয় সুড়া হলে মাইমেন্দর বিয়ান দি বললা মাইমেন্দর ফান্না পারে বললা মাই বাই হি বিয়ে নিজের হাম দিদি করে নিজের টে নিজে হামায় পারে ভাল তোর বাদে মাই বি বারে বিয়া দিলে মাই বি জিনি মার হনাক দি মন তো গঠন গঠন দিতে গেলে বাজার করতে গেলে হি বি হিমার জিন্দি মারে দুঃখ পানো করো ভান আর আনটিল্লা তো যেটা আজ আমার সারি দিয়ে তা আই একুরে বছর আসছিলাম তো আর পয়সা উড়োগা দু বছর আসছিল ডরগা তিন বছর আসছিল আর এনজিও তোর আমরা সাপ করছিল তো আই ফোন পড়াই ফল বেহাম করছি তো এন করি ওর আয় আজ কান সুন্দর জায়গা মারা আয়ের আর পড়লে আমি বসে করি আর তো আর ফোন ধরে কেবা বেলে অশান্তি লাগে আর ফোন ধরে আই গুড শান্তি লাগবে এনার একটা করে আর হাত করে নয় ঠিক আছে আয়

0: আর তো বিয়া করি বললো নয়শিল বুড়া হারে, আর মা বাপে আরে বিয়া করি বললো হইয়ে, আর তো সুড়ো বোন আসছিল হ্যাঁ লাভলি, আর তো বিয়া করি বেলা ভিনছি। আর তো ফেরাশানি লাগে আয় বিয়া করি বললো রেডি নয়শিলাম। লেকিন আর যিন সমাজ আমার মানুষ আছে ইতারা হজন খারাপ হতা হিন আল্লাহ বলে, আর মা বাপ আরে বিয়া দে বলা বললো সায়ে আয়ে খারাপ হতা হিন তো বাসি বললো আয়ে বিয়া করি বললো রাজি হই। আয় আয়েশা, আয় রোহিঙ্গা, আয় হোম ফসাজ বসাত, আয় মালয়েশিয়া মারা ট্রান্সলেটর। আয় যেতে তোর বছর এতে আর কান ছবি আর গো ফ্রেন্ড তো যিবা আর হাজবেন্ড বিয়ে দিকে দেখিবা দে আর কন্ট্রাক্ট লইবা দা আর কল গুঞ্জে আরে বিয়া করি বললা হইয়ে আ হই দে বিয়া নগুজু মাই আই ফোল দেখিব তো বাদে মানুষই বিয়ে আর মা বাপরে সিনে আই যে তোমার ফোল দেখি মানুষই বিয়ে আর মা বাপ লোয়ের কন্ট্যাক্ট করছে আর মা বাপ লোক কন্ট্যাক্ট করি বাদে তারা রেডি করে ফেলে দেখে
1: malah di adat kita itu tidak mendukung adanya perkawinan usia anak karena ada apa ya kayak persyaratan bahwa harus bisa menenun sebanyak 114-an mungkin ya tenun. Nah, itu yang harus dilakukan sebelum mereka menikah dan itu sekitar usianya di atas 20-an. Namaku Suci Apriani, usiaku 24 tahun. Aku aktivis pencegahan perkawinan usia anak. Aku memulai gitu ya aktivitas untuk ini memperjuangkan terkait tentang pencegahan perkawinan usia anak dikarenakan aku melihat sendiri bahwa kakakku melakukan perkawinan usia anak, kemudian aku melihat dampaknya sendiri gitu kan ketika keponakanku tidak tinggal dengan orang tuanya, kemudian di lingkungan sekitarku juga sama. Aku ngerasa bahwa ini harus ada upaya untuk mencegah ini. Ya, aku bergabung ke KPA

0: I excited Nashila. Our husband excited Ashil. Mani ite kush Ashil wa ay kush Nashila mai dooro Ashila mani monto aajin digi hundin lo. Andin lo hori. Jatte tu vadulo marga veda ta eta hanu vetta. Oyoro timmaj baade shagulu sahi. Sahi oro fuwa veda da nan fuwa veri baade. Ay kush Nashila. আর ফোয়া নর্গো বেশি শুরু আসছিল তো আই ফোয়া যে ভাবে এইবারে যতন করি বলা চাইতাম তো আইবে ওই সঙ্গে করে বলা চাইলাম আজ আমার এই নন করে আরে বেশি মারদর করছি আজ আমার সাদা আমি বেশি বেশি ফোয়া নিয়ে আইব আজ আমার লোয়ের সিরো ইদিটা মন মারা হসপিটাল আসছিলাম আর জামাই মাঝে দেন আল্লাহ বলে হসপিটাল ভর্তি করেন হসপিটাল তো আইবা দে আরে উনি কেমন করে
1: छोटी उम्र की शादियों के लिए सिंध में 2013 का कानून मौजूद है उसके मुताबिक कोई भी लड़का या लड़की बच्चा या बच्ची जो कि 18 साल से कम उम्र के हैं उनकी शादी करना गैर कानूनी है लैकिंग है वो ये है कि मालूमात नहीं है

0: और हमारा एक बहुत खूबसूरत सा स्लोगन है इसके साथ ही, वुमेन प्रोटेक्शन सेंटर के साथ ही, रिपोर्ट वायलेंस रिड्यूस वायलेंस। तो हम ये कोशिश करते थे कि बच्चे अपने लिए खुद आवाज़ उठाएं। अगर किसी की सहेली की शादी हो रही है तो सहेली जाके उसको रोके कि ये छोटी उम्र की शादी है। अगर बहन की शादी हो रही है तो भाई खड़ा हो जाए कि ये छोटी उम्र की शादी है।
1: আই আর জিনিন মানুষগুলোর হাঙ্গুরি সেলাই নম্বরে আর কমিউনিটিগুলা হিনরাই হামেশা হয় সুড়া হলে মাইহেন্দার বিয়া নদী বললা মাইহেন্দার ফন্না পারে বললা মাই বাহি বিয়ে নিজের হাম দিদি করে নিজের টে নিজে হামায় পারে ভাল তোর বাদে মাই বি পারে বিয়া দিলে মাই বি জিনিন মারো হনাক কান দিয়ে মূল তো অগটন গটর দত গিলে বাজার গত গিলে হিবি হিবা জিন্দগি মারে দুঃখ পান করে ভাল আর দিল্লা তো যেটা আজ আমার সারি দিয়ে তা আই একুরে বছর আসছিলাম তো আর পয়সা উড়োগা দু বছর আসছিল ডরগা তিন বছর আসছিল আর এনজিও তুর অমরাসা পুকুরজিন তো আই ফোন পড়াই ফলবে হাম বুঝি তো এন করি ওর আয় আজ কান সুন্দর জাগাম্বার আয়ের আর পড়লে আমি বস করে আর তো আর ফোন ধরে কেবা বেলে অশান্তি লাগে আর ফোন ধরে আই গুড শান্তি লাগলো এনার একা করে আর হাত করে নয় ঠিক আছে আয়

0: I exited Noshila. Our husband exited Ashil. Mani ite kush Ashil wa I kush Noshila. My door ot Ashila. Mani montu azin digi hundin lo. Endin lo hori. Jitten tu wa dulo morgo berata eta hanu eta. Oyoro timaj ba ade shaguru sahi. Sahi oro fuwa berata nan fuwa beri ba ade. I kush Noshila. আর পোয়া নর্গ বেশি শুরু আসছিল তো আই হওয়া যাবে বিয়াই বারে যতন করি বলা চাইতাম তো আই বে ওয়েশন করে বলা চাইলাম আজ আমায় এনে নো করে আরে বেশি মাইকদার করছি আজ আমায় চাল আমি বেশি বেশি পয়েন্ট বিয়াইব আজ আমার লোয়ের সির ইদিটা মারাই হসপিটাল আসছিলাম আর জামাই মাঝে দিয়ে আনাল্লা বলে হসপিটাল ভর্তি করাই হসপিটাল তো আই বাদে আরে উনি কেমন ধন্য করে
1: छोटी उम्र की शादियों के लिए सिंध में 2013 का कानून मौजूद है उसके मुताबिक कोई भी लड़का या लड़की बच्चा या बच्ची जो कि 18 साल से कम उम्र के हैं उनकी शादी करना गैर कानूनी है लैकिंग है वो ये है कि मालूमात नहीं है और हमारा एक बहुत खूबसूरत सा स्लोगन है इसके साथ ही वुमेन प्रोटेक्शन सेंटर के साथ ही रिपोर्ट वायलेंस रिड्यूस वायलेंस तो हम ये कोशिश करते थे कि बच्चे अपने लिए खुद आवाज उठाएं अगर किसी की सहेली की शादी हो रही है तो सहेली जाके उसको रोके कि ये छोटी उम्र की शादी है अगर बहन की शादी हो रही है तो भाई खड़ा हो जाए कि ये छोटी उम्र की शादी है
0: আই আর জিনিন মানুষগুলোর হাঙ্গুরি সেলাই নম্বরে আর কমিউনিটিগুলো হিনর আয় হামেশা হয় সুড়া হলে মাইমেন্দার বিয়া নদী বললা মাইমেন্দার ফন্না পারে বললা মাই বাহি বিয়ে নিজের হাম নিদে করে নিজের ঠে নিজে হামায় পারে পান তো বাদে মাই বি পারে বিয়া দিলে মাই বি যদি মার হনাক কান দিয়ে মন তো গঠন গঠন দিতে গেলে বাজার করে দিতে গেলে হিবি হিবা জিন্দগি মারে দুঃখ পান করে পান আর আনটিল্লা তো যেটা আজ আমার সারি দিয়ে তা আই একুরে বছর আসছিলাম তো আর পয়সা উড়োগা দু বছর আসছিল ডরগা 3 বছর আসছিল আর এনজিও তোর আমরা সাপ করছিল তো আই ফাইন পড়াই ফল বেহাম করছি তো এন করে ওর আয় আজ কান সুন্দর জায়গা মারা আয়ের আর পড়লে আমি বসে করে আতো আর মহেন্দ্রী কেবা বেলে অশান্তি লাগে আর মহেন্দ্রা আই গুড ফু শান্তি নদী নয় এনার একা করে আর হাত করে নয় ঠিক আছে আয়